0: রাম এবং লক্ষণকে আজকে যুদ্ধে নিহত করবেনই, এইরকম প্রতিজ্ঞা নিয়ে মেঘনাদ তার নিকম্ভিলা যজ্ঞাগারে এলেন। ব্রহ্মার বরে তিনি তখনই যুদ্ধে অজেয় হবেন যদি যজ্ঞ সমাপ্ত করে যুদ্ধযাত্রা করতে পারেন। তাই যথোচিত উপচারে হোম সমাপনান্তে বিপুল সেনাবাহিনী নিয়ে বায়ুতুল্য দ্রুতগামী রথে আরোহণ করে যুদ্ধযাত্রা করলেন। অতঃপর মায়া বলে মেঘান্তরালে অদৃশ্য থেকে স্বরবর্ষণে বানর দলকে বিধ্বস্ত করে রাম লক্ষণকে ব্রহ্মবাণে বিদ্ধ করে তাঁদের অনিবার্য মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত হয়ে বিজয় গৌরবে লঙ্কায় ফিরে গেলেন। হনুমান এবং বিভীষণ ছাড়া মেঘনাদের বাণী শ্রীরামের সেনাবাহিনী সম্পূর্ণ বিধ্বস্ত। তখন রণভূমি পর্বতাকার মৃত বানর সৈন্য এবং নিক্ষিপ্ত অস্ত্রে সমাচ্ছন্ন 67 কোটি বানর সেনা এই যুদ্ধে নিহত হয়েছেন। সুগ্রীব, অঙ্গদ, নীল, জাম্ববান প্রভৃতি বীরগণ হতপ্রায়। সর্ববিদ্ধ জাম্ববানকে দেখে বিভীষণ বললেন,
1: আর্য জাম্ববান, আমাদের অপরিসীম সৌভাগ্য আপনি নিহত হননি।
2: রাক্ষসরাজ, আমি চোখ মেলতে পারছি না, কেবল কণ্ঠস্বরে আপনাকে চিনেছি।

0: আগে বলুন, হনুমান কি জীবিত আছেন?
1: আর্য, রাম লক্ষণ সুগ্রীব অঙ্গদের নাম না করে প্রথমেই আপনি হনুমানের কথা জানতে চাইছেন কেন?
0: এই কারণে যে তিনি বেঁচে থাকলে আমাদের সৈন্যরাও বাঁচবে, আর তিনি যদি মৃত হন তাহলে আমরা জীবিত থাকলেও মৃত।
2: হে কীর্তিমান ভল্লুকপতি, আপনার আশীর্বাদে আমি এবং রাক্ষসরাজ বিভীষণ সম্পূর্ণ সুস্থ।
0: ঈশ্বরের কি অসীম কৃপা যে এবার তাহলে আমরা পুনর্জীবন লাভ করতে চলেছি। হে বীরশ্রেষ্ঠ, এবার আবার তোমার পরাক্রম দেখাবার সময় এসেছে। মহাভাগ, তুমি আবার আবার সমুদ্র লঙ্ঘন করে সুদূর হিমালয় পর্বতে যাও। সেখানে সেখানে কৈলাস এবং ঋষভ পর্বতের মধ্যবর্তী এক পর্বত শিখরের শীর্ষে সাবর্ণকরণী এবং সন্ধানী নামের দুই প্রকার মহৌষধি পাবে। তাদের প্রভাবে দশ দিক আলোকিত হয়ে আছে। তুমি শীঘ্র ওই ঔষধি নিয়ে এসে সেনা দলের প্রাণ দান কর।
3: মারুতাত্মজ হনুমান তখন অবিলম্বে তাঁর দেহ স্ফীত করে ত্রিকূট পর্বত থেকে মহাবেগে আকাশে উড্ডীন হলেন এবং অল্পক্ষণের মধ্যে হিমালয়ের সেই পূর্ণ স্থানে উপনীত হলেন। হনুমানকে দেখে ঔষধিসমূহ সহসা অদৃশ্য হওয়ায় সেই পর্বতশৃঙ্গই উৎপাটন করে প্রত্যাগমন করলেন হনুমান। সেই ঔষধির আঘ্রাণে মুহূর্তে রাম লক্ষণ থেকে সমগ্র বানর সেনা নিদ্রাভঙ্গের মতো পুনর্জীবিত হয়ে ও পূর্ব শক্তি লাভ করে উৎফুল্ল হলেন। কার্যোদ্ধার হয়ে যাওয়ায় হনুমান পুনরায় ঔষধি পর্বতের শিখর দেশকে স্বস্থানে স্থাপিত করে এলেন।

0: বিভীষণ এক জরুরি বার্তা নিয়ে ছুটে এলেন, কিন্তু এসেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। দেখলেন রাম মূর্ছে তো, পাশে হনুমান বজ্রাহত বৃক্ষের মতো নিশ্চল, বানর সেনাদল মুচ্ছমান, আর লক্ষণ রামকে আলিঙ্গন করে শোকে উদ্ভ্রান্তের মতো বিলাপ করছেন। বিস্মিত হয়ে বিভীষণ জিজ্ঞাসা করলেন,
1: কি হয়েছে দাশরথী লক্ষণ?
2: যুদ্ধক্ষেত্র থেকে হনুমান দুঃসংবাদ এনেছেন, সর্পসমক্ষে ইন্দ্রজিৎ সীতাকে বধ করেছে।
1: অসম্ভব, রাবণের অভিপ্রায় আমি জানি, সে কখনো সীতাকে বধ করবে না। এ নিশ্চয়ই ইন্দ্রজিৎ তার ঐন্দ্রজালিক ক্ষমতায় মায়া সীতা বধ করে বানরদের বিভ্রান্ত করেছে। আপনারা আপনারা এই মিথ্যা শোক এবং মনস্তাপ দূর করুন। আমি আমি এক জরুরি সংবাদ এনেছি, এখনই সেই কাজে আমাদের আমাদের তৎপর হতে হবে।
3: কি সংবাদ এনেছেন রাক্ষসরাজ?
1: ইন্দ্রজিৎ আজ নিকুম্ভিলা মন্দিরে হোমযজ্ঞের আয়োজন করেছে। এই যজ্ঞ সম্পন্ন করে রণক্ষেত্রে এলে তার বিজয় অবশ্যম্ভাবী, কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ থাকলে তার পতন অনিবার্য। পাছে তার যজ্ঞে বিঘ্ন ঘটে, তাই সে মায়া সীতা বধ করে আমাদের বিভ্রান্ত করতে চাইছে।
3: তাহলে তো অবিলম্বে সেই যজ্ঞ পণ্ড করার আয়োজন করতে হয়।
1: অবশ্যই, এই কদিনের যুদ্ধে রাবণের রাজকোষ প্রায় শূন্য, সেনাবল নিঃশেষ।

0: তো লঙ্কায় এখন কেবল বালক আর বৃদ্ধ, যুদ্ধ করার মতো ইন্দ্রজিৎ ছাড়া আর কোনো বীর নেই। মেঘনাদকে বধ করতে পারলে জানবেন রাবণও নিহত হয়েছে।
1: তাহলে মহারাজের জ্ঞান ফিরলে তার অনুমতি নিয়ে নিকুম্ভলায় গিয়ে এখনই তার যজ্ঞ নষ্ট করে তাকে ধ্বংস করবো আমরা। দাশরথী লক্ষণের হাত থেকে আজ আর সে রক্ষা পাবে না।
2: লঙ্কার পশ্চিম দিকের এলাকার নাম নিকুম্ভিলা। সেখানে এক বিশাল বটবৃক্ষের তলায় রাবণের আরাধ্যা দেবী ভদ্রকালীর বিশাল মন্দির, সেখানে নিত্য পূজা হয়। রাবণ কি তবে শিবভক্ত, কালী উপাসক, বামাচারী তান্ত্রিক? দেখতে পাই তার পরিধানে রক্তবস্ত্র, ললাটে রক্তচন্দন, কণ্ঠে রক্তকরবীর মালা, তার উৎকট কামজ প্রবৃত্তি এবং প্রবল ইন্দ্রিয় আসক্তি দেখে তাঁকে কিন্তু সাধন ষষ্ঠ অভিচারী তান্ত্রিক বলেই মনে হয়। কে জান, নিকুম্ভিলার মন্দিরে তখন মেঘনাদ যজ্ঞে বসেছেন। তার পরিধানে মৃগচর্ম, কমণ্ডলু শিখা ধ্বজাধারী মেঘনাদকে তখন অতি ভয়ঙ্কর দেখাচ্ছে। স্বর্ণপ্রদীপের আলোয় দেবী মূর্তিও যেন করালি। মন্দিরের চতুর্দিক

0: এমন সময় হঠাৎ অতর্কিতে লক্ষণ ওই মন্দির আক্রমণ করলেন। দুর্ধর্ষ বানর সেনার হাতে কাতারে কাতারে রাক্ষসেরা তখন প্রাণ হারাতে লাগলো। যুদ্ধের তুমুল শব্দে মন্দির প্রাঙ্গণ কম্পমান। রাক্ষস সৈন্য বিমর্জিত হচ্ছে দেখে ইন্দ্রজিৎ যজ্ঞ অসমাপ্ত রেখেই উঠে দাঁড়ালেন। নীলাঞ্জন মেঘবর্ণ দেহ, কারমুখধারী মেঘনাদ উগ্র রোষে তখন মৃত্যুর মতোই ভয়ঙ্কর। তাকে দেখে বিভীষণ লক্ষণকে বললেন,
1: ওই দেখো দাশরথী, যজ্ঞ অসমাপ্ত রেখে বাসব বিজয় মেঘনাথ উঠে এসেছে। আর না, আর বিলম্ব নয়, শীঘ্র বাণ নিক্ষেপ করো। মন্দিরের অদূরে ওই যে অন্ধকারে এক বিশাল বটবৃক্ষ দেখা যাচ্ছে, মেঘনাথ যেন কিছুতেই ওখানে যেতে না পারে। ওই বটবৃক্ষ প্রেত সিদ্ধ, ওখানে পৌঁছতে পারলেই কিন্তু মার অনুচাটন মন্ত্রে অদৃশ্য হয়ে সে শত্রুকে বধ করতে পারবে।
2: কনিষ্ঠ দাত, এ কি দুর্বুদ্ধি তোমার! তুমি আমার পিতার ভ্রাতা, পিতৃব্য, আমি তোমার পুত্র তুল্য, আমার প্রতি তুমি এই শত্রুতা করতে এসেছো! তোমার কি কুল গৌরব নেই, আত্মমর্যাদা ধর্মজ্ঞান নেই? তুমি কি জানো না গুণবান শত্রুর চেয়ে গুণহীন স্বজন অনেক শ্রেষ্ঠ? দিক তোমাকে।
1: শোনো বৎস, যদিও আমি রাক্ষস কুলে জন্মেছি, তবু আমার স্বভাব ধর্ম সেরকম নয়। মানবের শ্রেষ্ঠ ধর্ম আমি আশ্রয় করেছি। যদি তোমার গৌরব বোধ থাকে, তবে তুমিও এই শত্রুভাব ত্যাগ করে রামে শরণ নাও। মনে রেখো, ধর্ম শুধু বাধা পড়ে সত্যে, এবং আমি সেই সত্য আশ্রিত। লক্ষণ, চোখের জলে আমার দৃষ্টি আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তুমি আর বিলম্ব না করে অস্ত্র হানো।
0: লক্ষণ তখন ধনুকে টঙ্কার দিয়ে ঐন্দ্র অস্ত্র যোজনা করলেন। বিদ্যুতের মতো আকাশ চিরে সেই ঐন্দ্র বান মেঘনাদের উদ্দেশ্যে ছুটে চলল। সহসা তাঁর উজ্জ্বল কুণ্ডল শোভিত মস্তক ছিন্ন হয়ে ভূতলে পতিত হল। তাঁর নিষ্পন্দ দেহ শান্ত রশ্মি দিবাকরের মতো ক্রমে নির্বাপিত হয়ে গেল। তখন অন্তরিক্ষ থেকে দেবতারা রাশি রাশি পুষ্পবৃষ্টি

0: মেঘনাদের মৃত্যুতে রাবণ যেন নিঃসহায় হয়ে পড়লেন। শোকে তাঁর হৃদয় চূর্ণ হল। স্বর্গ, মর্ত, পাতাল, সংসার সব যেন শূন্য মনে হলো তাঁর কাছে। ক্রোধে, যন্ত্রণায় তার চোখ দিয়ে তপ্ত তৈলের মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কোটি কোটি ললাটে ক্ষুব্ধ সমুদ্রের উর্মি রেখা বজ্রধ্বনির মতো হুঙ্কার দিয়ে বললেন,
1: আমি ত্রিলোক বিজয়ী রাবণ, ব্রহ্মার বরে সুরাসুরের অবদ্ধ। যাও, তোমরা শত তুর্যধ্বনি করে আমার দুর্জয়কার মুখ নিয়ে এসো। প্রলয় সূর্যের মতো শত্রু নাশ করে আজ আমি লঙ্কার সমস্ত শোক মুছিয়ে দেব।
0: বেজে উঠল রণভেরি। অবশিষ্ট রাক্ষস সেনাদল যুদ্ধ সাজে সজ্জিত হয়ে দাঁড়াল। ত্রিভুবন বিজয়ী লঙ্কেশ্বর দশানন যুদ্ধযাত্রা করলেন। কৃষ্ণবর্ণ অষ্টতুরঙ্গবাহী রাবণের রথ নানা দিব্যাস্ত্রে সমাকীর্ণ। রথের চূড়ায় উঠছে নরমুণ্ড লাঞ্ছিত ধ্বজা পতাকা। গম্ভীর খরখরে মেদিনে কাঁপিয়ে চলা সেই রথের বেগ দেখে বানর সেনারা সন্ত্রস্ত হয়ে উঠল। শুরু হয়ে গেল উভয় পক্ষে ভয়ঙ্কর যুদ্ধ। কাতারে কাতারে নিহত হচ্ছে সৈন্য, ছিন্ন ভিন্ন শরদগ্ধ যত মৃতের স্তূপ। সমস্ত রণস্থল যেন ক্রুদ্ধ রুদ্রের ক্রীড়াভূমি। প্রবল ঝঞ্ঝাবাত্মার মতো রামের বীরত্ব সমস্ত রণক্ষেত্রকে আলোড়িত করে তুলল। অঙ্গদের হাতে নিহত হল মহাপার্শ্ব। উল্কার মতো ছুটে আসছে রাবণের রথ। রামের প্রতি মহাঘোর বাণ নিক্ষেপ করলেন তিনি। নিমেষের মধ্যে ভল্লের সাহায্যে রাম তা প্রতিহত করলেন। তখন রাবণ অস্ত্র হানতেই পাবক বাণে তা বিনষ্ট করলেন রাম। তাই দেখে ময়দানব নির্মিত ভয়ঙ্কর রৌদ্র অস্ত্র নিক্ষেপ করলেন রাবণ। কিন্তু রামের সৌর অস্ত্রের সে বাণ খণ্ড বিখণ্ড হয়ে শত শত কালো চক্র সৃষ্টি করে চতুর্দিকে ধাবিত হল। লক্ষণ তখন ক্ষিপ্র গতিতে এসে রাবণের ধ্বজা ধনু ছিন্ন ভিন্ন করে তাঁর সারথিকে বধ করলেন। বিভীষণ চকিত আক্রমণে তাঁর রথের অষ্টাশ্ব বিনাশ করলেন। রথভ্রষ্ট রাবণ তখন মাটিতে নেমে বসে বিভীষণের উদ্দেশ্যে ধনুকের শক্তিবান যোজনা করলেন। তাই দেখে লক্ষণ দ্রুত এসে তাকে আড়াল করতেই সেই ভয়ঙ্কর শক্তিশীল লক্ষণের উপর সবেগে পতিত হল। অচৈতন্য রক্তাপ্লুত লক্ষণ ধরাশায়ী হলেন। রাম ছুটে এসে লক্ষণের বুক থেকে সেই মহাশেল উৎপাটন করে ভেঙে ফেললেন। শোকাশ্রু সম্বরণ করে সুগ্রীব ও হনুমানকে বললেন,
2: তোমরা লক্ষণকে বেষ্টন করে থাকো, এখন বিষাদের সময় নয়। আমার বহু আকাঙ্ক্ষিত সেই বিক্রম প্রকাশের কাল উপস্থিত হয়েছে। আজ আমি এমন যুদ্ধ করব, যতদিন পৃথিবী থাকবে দেবগণ ও নিখিল চরাচর এই যুদ্ধের কথা স্মরণে রাখবেন। জগৎ বিশ্ব আজ হয় রাবণহীন না হয় রামহীন হবে।
0: দুর্জয় বিক্রমে রাম রাবণের প্রতি বর্ষাধারার মতো স্বরবর্ষণ করতে লাগলেন। তার ধনুকের টঙ্কারে তখন অন্তরীক্ষ কেঁপে কেঁপে উঠছে। সায়কাগ

0: নির্বন্ধে বিদ্যুতের অনুভূমি দগ্ধ হচ্ছে, ছিন্ন ধনু ভগ্ন রথ নিপীড়িত লাঞ্ছিত রাবণ উপায়ান্তর না দেখে হতগর্ব হয়ে রণস্থল হতে দ্রুত পলায়ন করলেন। আর তাই দেখে বানর সেনাগণ সমস্যার জয়ধ্বনি করে উঠল,
1: জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় মহাবীর লক্ষ্মণের জয়, জয় মানবাধিপতি শুক্রের জয়।
0: বিপর্যস্ত রাবণকে রণক্ষেত্র ছেড়ে পলায়ন করতে দেখে রাম ছুটতে ছুটতে লক্ষ্মণের কাছে ফিরে এলেন। তখন হনুমান, বিভীষণ, সুগ্রীব তারা তাকে ঘিরে রয়েছেন। বৈদ্যরাজ সুসেন তাকে পরীক্ষা করছেন। রাম এসে রক্তাপ্লুত লক্ষ্মণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন।
2: ভাই রে লক্ষ্মণ, এ আমার কি সর্বনাশ হলো! তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। এই যুদ্ধ করে আমার কি হবে? কিসের জয় আমার? বেঁচে থেকেই বা কি করব? তুমি নিহত হলে যে আমার জীবন অর্থহীন। ভাই, দেশে দেশে পত্নী মেলে, বন্ধু মেলে, কিন্তু সহোদর ভাই কোথায় পাব? মাতা সুমিত্রাকে গিয়ে আমি কি বলব? কি পাপ করেছি আমি? আজ তোমার মতো প্রাণপ্রিয় ভাইয়ের মৃত্যু দেখতে হলো আমাকে।
3: নরসার্দুল, আপনি বিলাপ করবেন না, শোক পরিত্যাগ করে শান্ত হন। হ্যাঁ, বীরেশ্বর লক্ষ্মণ জীবিত আছেন। আমি বৈদ্য, আমি পরীক্ষা করেই বলছি, ওর মধ্যে এখনো প্রাণের পূর্ণ লক্ষণ রয়েছে।
2: বৈদ্যরাজ, বৈদ্যরাজ, তা যদি হয় তাহলে ওকে আরোগ্য করে তুলুন। এমন মৃত কল্প ভাইকে চোখের সামনে দেখে মনে হচ্ছে আমার জীবনের চাঁদ যেন ডুবে গেছে। আপনি ওকে, আপনি ওকে বৈদ্যরাজ,
3: মহাবীর, মহাবীর হনুমান, ইতিপূর্বে আপনি যেখান থেকে ঔষধি সংগ্রহ করে আমাদের প্রাণ রক্ষা করেছিলেন, সেই গন্ধমাদন পর্বতেরই দক্ষিণ শিখরে মহামৃত্যুঞ্জয়, বিশল্যকরণী, সাবর্ণকরণী এবং সঞ্জীবকরণী এই চার রকম দিব্য ঔষধি পাওয়া যাবে। আপনি আপনি সত্তরটা সংগ্রহ করে আনুন। সেই মহৌষধের প্রয়োগে লক্ষণ সঞ্জীবিত হয়ে উঠবেন।
0: এই কথা শুনে উল্কা বেগে হনুমান সেই ঔষধি পর্বতে উপনীত হলেন। কিন্তু সেই ঔষধি গুল্ম চিনতে না পেরে পূর্ববৎ শৃঙ্গ উৎপাটন করে দ্রুত ফিরে এলেন। সুসেন সেই ঔষধি মিশ্রণ ও পেষণ করে লক্ষণকে আঘ্রাণ করাতে অচিরেই তিনি সুস্থ হয়ে উঠলেন। তাই দেখে বানর সৈন্যরা আনন্দে নৃত্য করতে লাগল। রাম সুসেন ও হনুমানকে বুকে জড়িয়ে ধরে বললেন,
2: তোমাদের মতো বন্ধু পেয়ে আজ আমার জীবন ধন্য হলো। আমার ভাইকে জীবিত ফিরে পেলাম। তোমাদের এই দান আমি আমরণ স্মরণে রাখব। ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, তুমি ফিরে এসে আমাকে অমৃত পান করালে, তা নইলে আমার জীবন, এই যুদ্ধ সবই নিষ্ফল হয়ে যেত।
4: রাখো, কর্মক্ষেত্রে এমন দুর্বল হলে চলে না। আপনার প্রতিজ্ঞা ভুলবেন না, আজ সূর্যাস্তের পূর্বেই আপনি রাবণ বধ করবেন, সেটাই আমরা দেখতে চাই।
2: তাই হবে, তাই হবে লক্ষ্মণ, তোমাদের ইচ্ছায়।